নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটার কিলো হার্জ 1233 কচ অন্য স্থান জাসিং প্রচার দন্ত নাথিম টুনি মট রংনা আনি কান চিনি নমস্কার আর হাপাক ভরা পেলে মায়ানি হাউটো অকত্তাই মনপিনি 6:43 আর 40 সেকেন্ড তিনি সোমবার মে মাসিনী 25 তারিখ আর জ্যেষ্ঠ মাসিনী 10 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারিডিয়া করসারিয়া দংযোগ নিনি আসল ধন সম্পত্তি দংযোগ নিনি স্বাস্থ্য সোনা বা রূপা রং দংচা ই করসারিয় বাক্রামং মহাত্মা গান্ধিয়া সতরং অনুষ্ঠানে ফই আগলিতং তিনি প্রথমে নাথেম না হাউত সারদা দেবী কৌজনী হুরাঙ্গি গেসিক চাই চাই সারিয়া দুংযুগ মার্জিক লুফুন

নিপেন্দ্র কৌশানী হুরাং এ চায়ু আপনাথ নমান যোগ তাই অনুষ্ঠানে গোচং যোগ কেসেক স্বাস্থ্যকর করণি বিষয়া দং যোগ ব্লাড প্রেসার আর ব্লাড প্রেসার ও দমন বা ঠিক রাখাইনি জন্যে বেজার রকমিনি সানি রংনা সানা লেগিয়া অরংনি বিষয়ে বাকনা এলা ব্লাড প্রেসারা পুরো ভারতবর্ষে সব মরতনি মাঝে এন মানা বা তোয়া ইঙ্কা কর বাকা কি তিনজন মরতনি ভিতরে একজন তাও ব্লাড প্রেসারে ভোগায়া বা হৃদয়নি বেমারে হাই ব্লাড প্রেসার আনা বাকা কি সাইলেন্ট কিলার মানে ডং যোগ মরতনি স্বাস্থ্য ও আস্তি আস্তিকা শেষ রেখা ব্লাড প্রেসার আনা পুরা ধ্যান রাখাইনা লেগিয়া যিসময় তাও দিন দোয়া কারণা ডং যোগ তাও দিনে প্রেসারা বেশি বা কম ডুঙি তোয়া তাও দিনে বেজা ধরনির সানি রংনা সানা লেগিয়া ব্লাড প্রেসার আনা ঠিক রাখাইনি জন্যে বাকনা এলা ফার্স্টে ডংযোগ ব্যারিস বেগ রকমিনি ব্যারুরি রঙেন হৃদয় প্রেম রাখাইনি জন্যে ফ্লেভোনয়েডস রং ভর্তি মাত্রায় টোয়া ই ঠাইয়ে অ্যান্টি অক্সিজেন চুঙনি জন্যে ব্লাড প্রেসার আনা কমকা রিকি রাখায়া আরও আপনি দিনিনি সানিয়ে নিন ব্লুবেরিস আর স্ট্রবেরিস না সানা লেগিয়া ওয়ানিপরে ডং যোগ ইয়গর জনিং বাকা দই যদি নিং সপ্তাহে চার বা পাঁচবার যা দুই সাহা তাহলে হাই ব্লাড প্রেসার ডুঙনি রিস্ক কম দোয়া আর দিনই ঠান্ডা দুই সাই মুখ নিং আপনি প্রেসার আনা দমনে রাখায় না মানা তারপরে ডং যোগ ওয়াটারমেলন জনিং বাকা তুরমুস তুরমুস সানাং ব্লাড প্রেসার কমকে রাখায়া আর জি মড রং বিশি অজন উনি জন্যে প্রেসার আনা কমকে রিকি টানা আর হৃদয়ে চাপ কাহিনীও কম রিকি হওয়া যদি নিং তুরমুসও সাহা ওয়ানিপুরে দৌযোগ বানানাস জিওনিং বাকা লিকঠাই লিকঠাইয়ে পুরা ভরা পটাশিয়াম তোয়া আর দিনিনি সানিয়ে নিং গ্যাসেকা লিকঠাই সানা লেগিয়া গ্যাসেক লিকঠাইয়ে 1% ক্যালসিয়াম 8% ম্যাগনেশিয়াম আর 12% পটাশিয়াম তোয়া জিয়া নিনি কানিনি জন্যে দিনিনি দরকার কাইয়া লাস্ট সে দংযোগ কিউই ঠাই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিপোর্ট অনুসারে কিউই সানাং ব্লাড প্রেসারা আপান হুড়ি ফুইয়া একদিনে তিনটা কিউই সানাং হাই ব্লাড প্রেসার আনা ডুরেন্টানা কিউইও নিং সালাড হিসাবে সানা মানা যাতে ব্লাড প্রেসারের রিস্ক কমাই লিয়া আশা রেখা আপরং ইসাইনিনি বিষয় রিঙিমু আপনি ব্লাড প্রেসার আনা দমন রিকি টানা আর আপনার সুস্থকে চলাই রাখাইয়া আপার অনুষ্ঠান নাথেমনা মান্ত আকাশবাণী চূড়া কেন্দ্র থাকি তাই হুকাঙে আপার নাথেমনা মান্না হেমপ্রভা কৌজনী হুরাঙে গেছে চাই চাই সারিয়া দংযোগ ফাই ফাই দন্দকন গুনগুনাই ফাই

হেমব্রভা কোচুনে হুরাঙে চায় অপর নাথেম না মানজুক তাই অনুষ্ঠানে আপারং না নাথেম না হাউতো নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দংযোগ ওই হাকক কেসং মান দায়নি।

নিটুল কোচ আরোবারি দল নিয়ে হুড়া রঙে চাই আপনার নাথেম না মানজ অনুষ্ঠান নিয়ে শেষে আপনার ওনা নাথেম না হাওড়তো দেবিকা রানী কৌজুনি হুড়াঙে গেছে চাই চায় সারিয়া দংযোগ রংজুলি ফাইহা।